0: বিশ্বাসভাবে ওসব কেসে বলি যেমন তোর জানা তো
1: নেই আমি তো তুমি
0: মুখে
1: সরপ্রাইজ দেওয়া চাহতা হ্যাঁ সসপেন্স মে রাখা চাহতা হ্যাঁ

মৌসুমী এবং সাথে তানভীর মুসারত আষ্টি জিলা জালনা মরাট ওয়ারাসে পদ্ম কলোনি শ্রীরামপুর মহারাষ্ট্র সে নাসের শেখ নাজির নাসের সাচে তোর শাহিদিন কে সাথে বলরাম সে ইরশাদ আহমদ শাহ শাহজাহাঁ বেগম মরিয়ম ছোটে বলিয়া করজত ভগবান মঞ্জিল ছোটে বলিয়া সে নূর আয়েশা আহমদ ভগবান ইকবাল আহমদ ভগবান اخلاق আহমদ ভগবান ওর আহলে খানা یہ فرمائش ہمیں ارسال کی ہے مغل پنجاب سے راج شرما نے مغل ٹاؤن کرنال سے سدین اتن سنیتا شرما شر اور شرما جی فروخ آباد سے فرمائش ہمیں موصول ہوئی محلہ صاحب گنج چوراہا اتر پردیش سے سروج چورسیا سریش چورسیا بابو شیوا چورسیا رمیش ناچانی منت ناچانی متن ناچانی مہارانا پرتاپ کالونی ادے پور سے تو سامعین یہ آپ سب کی خدمت میں گلف ماسٹر فلم کا دو گانا آپ یہ اس گانے کو سنیے بھی اور کچھ فرمائش بھی ہم شامل رکھیں گے